কোনো দিন দা খাকে কোনো দিন পানি পিকে। এই গীত নির্মলা ফাউদারকে আওয়াজ মে আপ সব মা কে নাম যে লোক আধা পেট খাকে আপন মন মারকে আপন লেখা লোককে বড়া করলে হওয়া যা।